0: Die hat auch gut gut hergezogen, Joseph, Judas, nie hergezogen, denn Joseph, was sie in diesem Sinn auch,
1: Ja, cool. Wir sind dafür.
0: in diesem Sinn auch, was sie da kommt, denn die war leer in Kuhn, was die Lein Dille, in die gezogen, sie da acht innen.
1: Mein Gedanke, Chia, geht die Lei, wo kommt Gugewa? Da, in dieser Karte, die sind da, kommen mit in Dille, und die können auch noch so nach den Tätigen von der. Die kommen Dulani, so nach den Tätigen, die kennen. Die Salunana, die sind nach den Tätigen. Hanko, ich wo kei, da, Nechi da gon se mo se tu gunde de a ta ta ta ta la ni ha ni go di ri de ki ho di la se la ta ta se di la ni so di chi de de ki ta di se se sa ne la ni ko se pu da na su la ni la ki ta di la ni so anche di chi de ki ta ha ni ko da sa la le ha ko ta ye ta ta di ye ku la ge de ku ge se ki se ku ye ti an de di da Sekhi, ke tani ki ta dedan watu sekhi alsi, ke tata pe ke ta in na de gezunda kha, de ki tsehu jilani, sekhi jilani ya, ka sekhi on tsa tiyala si andiya u, tsung sumya le ki piya niwa lan, da tsu sekhi ke ta in le. Nita akun ki ta di tu yi siwa iki ne le, imis ligu ya, ne tsung cha apu, ne tsung ye, Joseph Monson, did you need to trace Zohani to take Kagura like it did? It didn't get the lapsum, good shagat, get target the law.
0: Huh?
1: It's on Okachi Goga and the Shinx Murja, he attacked me. The DK target the Kagi, a good smoke, do not in the DK. It's a pretty song, so I got something like it. There, go like it. There, I don't even get it. See, but I do. In some way, Tita did the Yagon K hunted and then Tita did the item. Tiani, Chris, I get so to teach it. Just it, she had in our room, Kiani. It's a two mochi, was not two chicken at all. Woman, tapping up, she gets it. Tani, asi, kuwa ke hoji di nizya, ki hoji wu hoji di nizya, ammeyi, ammeyi indi si nizya, hanyo ti, ito, gosyan ta diyo ta, kuwa se kuwa lagi deye, te, akuna wa teke, akun mpela, lagi ti nizya, kuwa ki hoji asan le, nite, kuwa ki hoji nizya, wu da hoji anyo ti, ata ki ti, kito asan ni, de la, ta, Kushi, lagi dagi wula ni, ya ni na wutun ke la. Ito, diki ha ni, ta sekhi ni, ya ting si, ta sekhi. Da huti ma, wu ngu tu dea ni huti ma. Ito, di te, kushi, te, tutsu di ni, gwa ka di, di tala ni, ta ni, ya ting la di, ya tsu ni, te, di ngu tu dea, da kushi da. এখন দি খোলাতে দেশে তো তেলাই যা খোলাতে দিনে তুমি কি ওয়াদা থাকো সিনা গিয়ে যা সিনা কো গিদলা লাখন দুকন দা তুমি কি ওয়াদা যা হানি কোটা যাই ছিছি রাছিয়াতে তেলাই নে তো দানি চে বলে নে যাই চাই সব ছড়ি দি আসিগুনি দাই উই হালি তা গোয়া তুমি ঠিক ঠিক ঠিক আদিয়া শুনে সিয়া নিম কি হু আগো গে থুগা দা নি কি হু সিয়া কি দেই এই কি মুছি কুচি জি কি সু এই খালা ছুত কি গুগি লাই লেছি দা নি কি কি গি না কি কি না তো সিয়া ছু বুত ছি গি কি না তো মু কি থাই তে কি তো এই সিন দা নি কি গি না কি কি সি এই দাম এই ঠিক থুসে ও গালা নি চাকি লালা নি তাকি গুকি তি হাকি তা মুতা হাকি নি কি জে নে কি তি আছ কি কি তি আছ নি কয়তো খুবই এই জন দিয়ে জু সিকলা গু নি ও মন চা তা কি সা সুতা তা সা দা কো লাগে কি তি লাগে জে আই চম এই হাকি নি জি সি তে ও গালা এই হু তা এই জিনা গো সি Tia ni xia ni xi tia ni xia chan sa ta na wu le te san ni te. Ha dia le de ha ni de ta di le su ni xe di u se ye go cha tu ta te tia ki tia ta sa ta sa mu xie tu ni cha la ko wu fu chi tu hu tia na li ha de de hong hong u ta go te dia la ko su ni ha ni na wu tu ke. Ni cha yi na di xin se dia ni ta ki tu

0: He took up a mickets and Louis Utsi Hei. He took Hua Unko.
1: He mulas it took Ote. She's a Tene. She's a Tamula. Yaches. He got it. He isn't Tanisha one lily. Oh, good to the kind of cut up at it. Hazan. Tu conti santa ne vai en la dish. Mladi. Kalin de sala e tere. Sakuhti ni wa. Nali. Akakot. Nitu sarati got. Ale totiket. Se tu ala tada tu akaiti. Arada. Kojar nandere. Tira de sen. Alani show. Akata wala.
2: Asamen, son tenata te cabeza.
1: Y ya, cotawas. Ni sorrea que canta ya un lechone, ni sorrele. La canta la de. O sea, culataca ranza la culataca got. Ni tío sarate got. La de. Ni tío sarate inde. Ya que goce en tiro guanite. Mola pera la conrata la bolle. Y está la casta igual la costa. Aleja en que cada cuando da por ti. Y ya ni ni. Y ya ni tú. Y ya que agotamos la perra, la ya a ingredir. Y ya que agotamos la perra, está de esa, o la jate. Agola de. De tu canes. A de tu. De tu y cara tuya. Aleja. Tener el cara, se le da. Integrada con coco. Con colani. Con colani, ahora le queda. ¿Qué coño? ¿Qué coño? ¿Qué coño? ¿Qué coño? ¿Qué coño? ¿Qué coño? ¿Qué coño? ¿Qué coño? ¿Qué coño? ¿Qué coño? ¿Qué coño? ¿Qué coño? ¿Qué coño? ¿Qué coño? ¿Qué coño? ¿Qué coño? ¿Qué coño? ¿Qué coño? ¿Qué coño? ¿Qué coño? ¿Qué coño? ¿Qué coño? ¿Qué coño? ¿Qué coño? ¿Qué coño? Tasi kataka dungu shuli yeshti. Ayi lego lari. Ihi ongo tesan tasa ette goji. Meche son ti gohunga goti holi tiye. Iti rei kule wadpa. Alayi. Iti ntani kataka ishu nesan. Kuti ho. Yaganta la yeza wodi isi ho. Nadi yaganta la kajedatla. Kajedatla gulati. Quand on dit qu'on est là, Son batió otra vez. Acá de ti tiene una salida trago y ves. Esa. Tiene la jaca de ahí. Hago ya tafini, sí. Ya tafini se da son. Hago ni lisa buye, que le fuera a tacho. No hay clase. Que se no se tiene lisa. Acá. Que se la ante acá yo ni son. Ante acá, como tiene ni de cena. Ante acá que no tiene nada. Nene me zara metía. Les champs qui étaient là, on les a nanananan sa ramontée. Les biquettes en étant on l'a monté au terre. Aïe, ça. Angoulet. Les chorales étaient, il y a gagné là. A dit, les a catauna, taillit. Dans les a catauanet. Les chouques, fait tragon, tani. Dans les chouques, travaillat. A les uns, les chouques, Kau tiri tini, na bicara ni saya sangka kah, liga hand lah, Sotane ke ayahuire yahuire yeyoni, kegare yoni wala, yahte tene kote, tene kote kongi, kere ahe te yinle, ahe nekula di, ikuhuate, ay, yahte akatuni tanaka yutan, anikiti, tanaka yutani kiti, na tene sete ya, nese, yata se kewata, se kewata la, kere ahe te, ay nese, kato ni, tutu ni kosa tene, tene onia no niye kisu, tanaka ro niye kisu, aza yitene sa kaketi, tene sa kaketi, ulata ni shora gayo, ulata ka tene, pevule yete pio laga sia, akieti, ati ulata ni shora zi, otane wure hitu rira sote, tene shoko tara yesu nyonto ti, ayon ni shoi, toko kia kone shole, ata li shora zi yene ni, tene shoka yesu kata hai, sabi tane tali yesu ni, ata ulata ka cha, ta ulata, akacha nesan, enlesan, tene onia ni deshu, ati pio hala, k
2: pensali witi ke aka ke tiret ai atla yano ne ka yi hakula di ke sal ko ni we na de lilene ke ni ti lilene ke ni ti ne san an san so to ne ko ni so to ne mo ne san le che aka de sha ta ke ash na de ko te ke ni ten ke ke ni ti ke ke ni te wala ये लिखे ये ले अंगादे ये ले ना उन्हें तो देखो रे ना जो आसान ली जा ये तेरा रे रे ने ठीक है ठीक हम लोग यार ये ले यार इतने दिन ना करा क्यों वो क्यों नहीं हुआ तन्ना करा वो क्यों नहीं हुआ ना तेरे ली जा तो तेरे ने ठीक है ये को ला ये पेट्टे आए ये क्यों ने देते हैं सके देखो ने के सो तो ना था तया खा गय अगर तगोली लीलना का नहीं है तानी नहीं तेरी शकारा ले आऊँ ये लीचू को बता और तासे तो तने वाला ये करी शे ये करी तो तने थाते या कहाँ के एक का थाते आप लोग दे अन्य ये तो तने कर जाने जो ये कहने वाला ये लेके हिंसा ले आला आके ही चिया ये लाहिंसा ले आला जो राजा था Pemohai kosehice. Ochon pontia haichon mea tane rauwelo. Lato lahi tane leche ta takuye oni. Ani ya kurebu yonju teni pemohai. Tene yaini sinsake tete huwa hati. Hati chon pontia kuwa. Agora di tonte tishile. Tishile tale jol. Tishile kute lilina ka hike kede. Kuyi o. Agora di kute lilina ka. ที่สุดแล้วก็ยังก็ดีแค่ตอนนี้ช่วงสายก็ได้ยินคนอยากคุ้มเลยยินรู้กันว่าได้ยินคนไหนดีก็ได้ทันก็เนี่ยก็แก่ก็เกิดก็เกิดก็เลยคัดเฮียจะคุ้มก็เลยมาละคุ้มก็เลยก็จะเข้ากันได้ก็ได้ก็ต้องเข้ากันได้ก็ได้ยินออกมาได้รวมกลุ่มยังได้มาละก็ได้ทันก็ได้ตาที่หัวก็ได้ เนี่ยล่ะยิ่งท่านเนี่ยเด็กยิ่งตัวเดียวตัวเดียวล่ะยิ่งท่านเนี่ยเด็กยิ่งชิซังยิ่งท่านเนี่ยเด็กยิ่งอะไรตัวที่ตัวเดียวนะครับท่านเดียวเนี่ยล่ะยิ่งท่านเนี่ยเด็กอะไรตัวเดียวยิ่งท่านเนี่ยล่ะเนี่ยจงแต่เขาก็คุ้นเสียก่อนเอ็งเนี่ยตอนนั้นลงที่แต่ยังนั่นลงยาริลิกิตี้นั่นก็คนเดินสนุกต่างเรื่องสุดวันนี้ท่านเนี่ยล่ะก็ใครนี่ชัว ว่าหนูเลยอยากคุณจะเรียนนิสัยท่านนั่นก็ใครนิสัยอาเกี้ยเพราะฉะนั้นแล้วก็ที่แสดงนั่นหนูรักใครตอนนี้สิ่งที่สาวก็ว่าคุณสิ่งที่สาวก็ว่าแต่ว่าที่สิ่งที่สาวนั่นหนูรักใครนิสัยอาเกี้ยที่อาเกี้ยที่ก็แล้วที่คุณก็รักได้งั้นเองคุณยังได้ที่จะเลือกอะไรต่อที่จะเลือกอะไรต่อจากที่จะเข้าใจต่อว่าที่คุณก็ยังไม่ค่อยจะทราบนี่ เป็นเรื่องอะไรอะไรดีเฟกเอาตัวหลานเนี่ยก็เฟกเอาคนนี้มันละแค่เฟกเอาเหตุการณ์อะไรเฟกเอาเรื่องต่างๆดีเอเดียดูโคเรก้าอะไรดีอาเซียนก้าดีเดี๋ยวนี้เซียก้าวไปเขียนสัตว์ก้าวไปหมดละเดี๋ยวนี้ว่าคนก็จะก้าวไปอยู่หมดเลยละอะไรนี่ที่นี่แล้วก็เอเดียกันอะไรแบบนั้นไปยากก้าวไปเฮ้ยเจ้าเล็กก้าวไปคนเล็กก้าวเดี๋ยวนี้ว่าคนก็จะก้าว
0: Ila kapamikot Louis Uchihei ipakote iya huya on.